রানিলে অন্নি এক সারে বারি কলাই রাজা লাই শির কড়কালো গাবা সানো মেরো বাবা লাই রাজা লাই শির বাদলকো গেরো সমজি ল্যাউদা খের লাগছ মালাই বিরক্ত চাঁদিকো পেলা নেরান কিনা হোলা লাগছ রে মালাই বিরক্ত দলোলাই বাটো শিরি সীতা জানে মাসলাই বাটো রাম জানে লিলো গাবা শুনি দেহ বাবা মাসলাই বাটো রাম জানে গতি লাগার মা দিয়ে বানতে বাবা মাঝে রে মা

গোঠালা দাইলে জানি গোঠাই সারে বিতল কেউ থালে সুনেরা বাসা বীর মৌরি করসা বিতরে অগল ছেউ থাল আম্রো বেটাই গারাই দিঙে সাইলাং সরি দেওতালে দিবানে বোকে বানাই পানে ও কি সাইলাং সরে দেওতালে কলকাতা বামাই ডোলে সাকে জামাই বাঁকিরে রয় বড় কচিন কালি লোগাবার উদয় বাঁচু বাবা বাঁকিরে রয় বড় কচিন মেরো বাবা তিমি নেপাল ভয়ে পানে পাউতেনি খবর দিন কদিন

ভালো লাগা ভালো লাগা ভালো লাগা ভালো লাগা ভালো লাগা ভালো লাগা ভালো লাগা ভালো লাগা ভালো লাগা ভালো লাগা ভালো লাগা ভালো লাগা ভালো লাগা ভালো লাগা ভালো লাগা ভালো লাগা ভালো লাগা ভালো লাগা ভালো লাগা ভালো লাগা ভালো লাগা ভালো লাগা ভালো লাগা ভালো লাগা ভালো লাগা ভালো লাগা ভালো লাগা ভালো লাগা ভালো লাগা ভালো লাগা ভালো লাগা ভালো লাগা ভালো লাগা ভালো লাগা ভালো লাগা ভালো লাগা ভালো লাগা ভালো লাগা ভালো লাগা ভালো লাগা ভালো লাগা ভালো লাগা ভালো লাগা ভালো লাগা ভালো লাগা ভালো লাগা ভালো লাগা ভ

লেখা গো কই গীতা বন ময় হয় তারা সোবরে গায়রা ল্যায় লাই মোড়াইরা ল্যায় ভগায় ল্যায় গে গায় বাসাবে মরে কর খুবাই মল হালে রাহুল তা কর্মায় কে গরো কতি কর্মায় রোগ কে গরো কাটনি লাই সপার সপায় মোটো বনে মাইসা।

0: ভজনারায়ণ সজন হো।
1: বিভূতার লাদু বিদুতার ম দেবী প্রসাদ বলি মধ্যে চাষ ছিল ঘন্য মশাই এখানে আইয়া হয়ে গেছ আমার।